0: আরে রেনচে
1: আমাকে দু দিরি মো
0: আরে কো টাংসং মাইখ নে বলে খত গ থন রাতা না থাই করতে ইউরা মাস মা চেক সাখ না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কো টাংসং মাইখ না তা জি ইয়া কো ইয়া তা চামাস গরিয়া
0: আ হরে কো টাংসং মাইখ তা সাগ জি চিগের আদা না তা মর গাইন কো নি গরা তেজ কি সুমত চিগ চিগ রাতা ইয়া না গাই মো সুঙ্গ লখতে না কেনি আদিক চিগ জিন জোগনো চো মখসা সে কি চোচ
2: চি তিরা তা মর গে খরমো থেমকিনি মারাম বাপ তুম নোরক
1: Ama, ama, ama, dengi e. Zi anigi na nguzu chiga sonzoki.
0: Marge nganiga yag chamoz gondig ta ngikhin dita.
1: Ama nga ngumaz nena. Na ngila na ama menkana chichu zita na ta tar tkhalo sonuria. Aka.
0: Oi.
1: Na menkana tini na ta nyeli menchi kuna chukuzi ngi kuamu. Zi na rekun sachag timini na ngachu khalon sachag ti na ta gusan juzu maripa.
0: Njogu wala. Nga ngolo kuramu. Nga natukuzo na na chazu khalon gurauk. Cholo gurauk. ᱡᱟᱱᱥᱚᱱ ᱢᱟᱭᱠᱟᱱᱤ ᱛᱟ ᱥᱟᱝᱪᱤᱱ ᱭᱚᱝᱜ ᱧᱟᱢᱞᱮ ᱢᱟᱱᱡᱤ ᱠᱩᱱᱟ ᱪᱚᱠᱭᱟ ᱢᱟᱱᱨᱮᱱ ᱫᱟᱨ ᱠᱟᱡᱤ ᱢᱮᱠ ᱱᱟ ᱜᱟᱢᱩᱨᱟ ᱜᱟᱱᱤ ᱜᱟ ᱛᱟᱱᱤ ᱫᱮᱱ ᱛᱚᱠ ᱪᱤᱠ ᱠᱟᱨᱟᱝ ᱟᱫᱟᱱ ᱛᱟ ᱟᱨᱟᱝᱜᱤᱛᱟ ᱜᱚᱨᱢᱚ ᱥᱛᱚᱱᱥ ᱜᱟᱨᱟ ᱠᱩᱢᱟᱨ ᱜᱩᱛᱟᱭᱟ
1: ᱟᱢᱟ ᱟᱢᱟ ᱟᱢᱟ ᱟᱢᱟ ᱛᱟ ᱪᱚᱥᱩᱝᱜᱤ ᱛᱟ ᱪᱚᱥᱩᱝᱜᱤ ᱛᱟᱱ ᱱᱤᱞᱟ ᱱᱟᱝᱠᱟᱛᱟ ᱱᱟ ᱚᱱᱥᱟ ᱟᱢᱟ ᱥᱤ ᱛᱟᱥᱤᱱ ᱡᱩᱜᱩ ᱡᱤᱨᱤ ᱛᱮ
0: ᱭᱟᱛᱟ ᱪᱩᱱ ᱡᱚᱱᱟ ᱢᱟᱥᱚᱱ ᱠᱚᱱᱟ ᱠᱷᱟᱯᱨᱡ ᱜᱟᱛᱟ ᱛᱟᱱ ᱛᱟᱱ ᱡᱤᱱᱟᱨ ᱦᱟᱜᱩ ᱱᱟᱯᱟ ᱢᱟᱨᱡᱤ ᱱᱭᱟ ᱪᱮᱨᱟ ᱛᱤᱢᱮ ᱛᱩᱢᱤ ᱚᱠ
1: ᱟᱢᱟ ᱟᱢᱟ ᱟᱢᱟ ᱛᱟᱢᱟᱡ ᱢᱚ ᱱᱤᱨᱮ
0: ᱢᱟᱝᱜᱟ ᱵᱩ
1: ᱟᱢᱟ ᱢᱟᱱᱟ ᱱᱟ ᱪᱮ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱜᱮᱱᱟ ᱠᱷᱟᱯᱨᱚᱱ ᱡᱟᱥᱤ
0: ᱚᱛᱟᱛᱟ ᱞᱮᱠᱷᱤ ᱭᱟ ᱪᱤ ᱴᱷᱤᱜᱚ ᱛᱷᱟᱜ ᱫᱟᱱᱥᱢ ᱡᱮᱞᱫᱤᱱ ᱜᱟᱛᱷ ᱫᱤᱱ ᱫᱮᱨᱭᱟ
3: ᱥᱠᱟᱝᱞᱟᱜ ᱠᱷᱟᱥᱠᱟᱞ ᱱᱟᱱᱟ ᱡᱟᱝᱥᱚᱝ ᱢᱟᱱᱫᱢ ᱨᱤᱱᱡᱟᱨ ᱯᱟᱜᱱᱟᱞ ᱥᱚᱱᱟ ᱡᱟᱝᱥᱚᱝ ᱢᱟᱱᱫᱢ ᱡᱟᱝᱜᱡᱤᱱ ᱡᱚᱝᱠᱷᱟᱢ ᱴᱷᱤᱱᱟ ᱡᱟᱝᱥᱚᱝ ᱢᱟᱱᱫᱢ
4: ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང ཡང